তবেন দুজা আমা কই সাপিরা খেল আখাড়া জিও তবেন দুজা আমা কই সাপিরা খেল আখাড়া জিও ক্যা কইয়ে কিস আর শুনাইয়ে জো কহনা সব প্রভজি পাস সব কিছু কিতা তেরা বরতে সদা সদা তেরি আস জিদে বড়িয়াই তা তেরি বড়িয়াই।